আকাশবাণী জয়পুর, আজি গুরুবার 1948 শকাব্দ, ভাদ্রপদ 28 দিন 2026 মাসিয়া, সেপ্টেম্বর মাসর 10 তারিখ। আপনার হার্দিক শুভেচ্ছা সহ স্বাগত করছু আজিকার প্রাত অধিবেশনক। কার্যক্রম আমার কেন্দ্র প্রচারিত।

দয়া ও করুণা উভয় মানবীয় আভূষণ অটে। এই দুই আবেগ মধ্যে অত্যন্ত সূক্ষ্ম ও মহত্বপূর্ণ পার্থক্য রয়েছে। কোনসি ব্যক্তি কু আমি কষ্টরে থিবা বেলে দেখিবা তবে তা প্রতি দয়া আসে। দয়া দেখাউথিবা লোক ঠারে অহংকার আসে, স্বাভাবিক এইটা। নিজের সামর্থ্য ও শ্রেষ্ঠত্ব দেখা দিয়ে। অসহায় পীড়িত ব্যক্তি কু এহা বলশালী তা দয়া করিথিবা ব্যক্তি ঠারু দূরকু নেই যায়। কিন্তু করুণার অর্থ অন্যর দুঃখ কু হৃদয়ঙ্গম করে তার দুঃখ লাঘব নিমিত্ত প্রাণপণে চেষ্টা করিবা অটে। অন্যর দুঃখ কু নিজের দুঃখ মনে করে প্রেরিত হলে তাহা করুণা কু বুঝায়। এথিরে গর্ব অহংকার পারিবাপণিয়ার লেশমাত্র চিহ্ন নথায়। জনে জীব হত্যা কু বৃত্তি করিথিবা মনুষ্য পাখরে হয়ত সেতেবেলে জীব প্রতি দয়া নথিব, কিন্তু সময় চক্রে নিজ জ্ঞাতি কুটুম্ব ঘান্তি হলে করুণার তা হৃদয় নিশ্চয় ভরি উঠিব। মাত্র জনকর হৃদয়ে করুণা জন্মরু রয়েছে তবে কোনসি পরিস্থিতিরে বি সে জীব হত্যা করিব নাহিঁ। দয়া পাতরন্তর সৃষ্টি করায়, মাত্র করুণা সমস্তঙ্ক প্রতি সমান দৃষ্টিকোণ রখে। দয়া অন্যকু সহযোগ করিথিবারে অহংকার আনে, হলে করুণা প্রেম ও সমর্পণ বোধ করায়। দয়া শ্রেষ্ঠত্ব ভাব দুঃখকু বাস্তব রূপে গ্রহণ ও সেই মুহূর্তরে প্রতিক্রিয়া প্রকাশ করে, কিন্তু করুণা সমানতা ও সহ অনুভূতি বন্ধনরু মুক্ত তথা অহংকার শূন্য হয়ে থাকে।

চিত্র শোনো, ছাপ্য দলে পাপ হেব বর্ধন, ছাপ্য দলে পাপ হেব বর্ধন, মহিলে কি নিমিষ বঞ্চিত চিত্র সেন, এক্ষণি ভস্ম করন্তি রথ সঙ্গে তাকু, আন্ঠ কুড়া করি দিন্তি স্বর্গ, রাম জে রাম রাম জে হরি রাম জে হই রে, ব্রাহ্মণ অভিশাপের জলি যাতু, কিন্তু এ কথা মোর ভালো হো না, ধর্ম হে ভগবান বিচার কুনিও দ্বারকাধিপতি, তুমি চিন্তা মনে চিন্তা করে দেখ, ব্রাহ্মণ অপবিত্র হয়ে গেলে ভগবান কুলয় লগাইলে কইলে।

0: হে মুনি, দেই পারিবি নাহি আজ্ঞা, ঝিও মোর বিধবা হব,
1: হরাণ হই যিব।
0: এনে যে কি ঝিওর বিধবা দুঃখ কু দেখি আনি গণ, মুন্ড পিটি হরাইবে নিজ
1: নিজ প্রাণ।
0: এণু আজ্ঞা মু দেই পারিবি নাহি, আপনার ঠার চালি যাঁন্তু। ভগবান যেমিতি কি এ কথা কইছন্তি, গাল মুনি রাগান্বিত হই কইলে, আজি ছাড়ু জানিলি তোমার নিন্দা গান করিবি।

0: আলে তোকে গিচ্ছন লুস
1: না শুনলি কন্ডে কেবি নিকো লাগলা মামা
0: হ্যাঁ
1: বড়ে কেনতি সে লাগতে রেলা মন
0: মোড়া করতে গর তুমি সা মুরমুরা ইয়েলো আছো
1: হ্যাঁ সান সান পিলা তো গুন এনতি হলে নিকো লাগছি কি মামা
0: হ্যাঁ নাই সত সত কথা এবে তোকি এবে তো বর্ষা মাসর দিন দেখলুসনি
1: হই হই
0: হই হ্যাঁ হাগি মুতি ইয়রি বন্দারি গরি লক্ষ্মণ ভলাইনি
1: হ্যাঁ
0: সে উপরে গটে মই জিগে আনলি আছি
1: আলে
0: হ্যাঁ আলে শুনবে তো না
1: আলে শুনে দে
2: জোয়ার লাগো
3: জোয়ার জোয়ার জোয়ার
2: বাবু তোমার নাম কাই নাম
3: মোর নাম ডক্টর বনরঞ্জন মহাপাত্র
2: ওহো আলে কাইটা কলাসনি আর কুন্তিরি লাসনি
3: মু ভুবনেশ্বরে রহুছি এবং আর্মিরে 32 বছর চাকরি করি বর্তমানে সেবানিবৃত্ত আছি
2: ওহো
3: ভুবনেশ্বরে আমি মু এটি আসলা পরে আমার ওড়িশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপে 7 বছর চাকরি করতেছি
2: ওহো আলে বাবু তুমি তো ডাক্তার আছা ঝাড়া বান্তি বইলে খাইটা আরিসা খাই পাই হিসি কাইটা কলে ভলি বাইল
3: ঝাড়া বান্তি গোটি হচ্ছে রোগ যেটা পানি দ্বারা ব্যাপি সংক্রমিত পানি পিলে আপনার ঝাড়া বান্তি হব আর খাদ্যের যদি কোণী প্রকার দূষিত খাদ্য খাইবা আমি বাসি খাদ্য খাইবা তাহলে ঝাড়া বান্তি হওয়ার বহু সময় দেখা যায় দূষিত খাদ্য খাইবা দ্বারা আপনার ঝাড়া বান্তি হওয়ার বহু সম্ভাবনা আছে
2: আলে কোন মাসে এই ঝাড়া বান্তি বলবাটা বেশি হিসেবে
3: ঝাড়া বান্তি রোগ এই বর্ষা ঋতুরে বহুত জোর ব্যাপি ঝাড়া বান্তি গোটিয়ে মারাত্মক রোগ ইহা গোটি জল দ্বারা বাপিথার আপনার বিশুদ্ধ জল পিবু হুয়ে এবং যদি বাসি খাদ্য আমি খাইবা তা দ্বারা বি ঝাড়া বান্তি হুয়ে ঝাড়া বান্তি যদি প্রথমে উপচার ন করিবা ঝাড়া বান্তি এবং মানুষক মৃত্যুমুখ ঠেলি দেইপারে তেমন ঝাড়া বান্তি হলে আপনার শরীরের জলীয় অংশ কমি যায় জলীয় অংশ কমি গেলে আপনার পরিসর বন্ধ হয়ে যাব পরিসর বন্ধ হয়ে গেলে আপনার শরীর ভিতরে যে কিডনি আছে যে বৃকক আছে ওড়িয়ার কহতি বৃকক সে কাম করা বন্ধ করে দিয়ে কাম করা বন্ধ কলে মানুষ মৃত্যুমুখে পড়ে
2: আলে বাবু এবে ঝাড়া বান্তি হেলা বলি গটল কেমতি জানবা
3: ঝাড়া বান্তি হলে ছোট পিলা মানে যে ছোট পিলা মানে ঝাড়া বান্তি হলে পিলার জিভটা দেখবে

0: লাগজা
1: মামা বড়ে সুন্দর বুঝাইলা মামা গীত গোটে বজাই দেশ তাকে
2: গীত আনলি আছি শুনবে।

0: Çamur çamur olması,
1: evet.
0: Güzel çamur çamur çamur eşi, sol taraflı olur çamur olarak dinler eşi, driver olur çamur dinler eşi. Hele
1: driver
0: sen sağ
1: olalım,
0: hani sorkar sağ olalım eşi babu. Sorkar okulu rekorum, ama dün de kors anne rekor dün de. İyi kese, iyi kese, dün de la sevgili, ama kaç çoğu. Ya. Ve babu tüm tüm tüm tüm tüm kese kılıp seti. O zaman çelilerle, lampon bulup dışarıya gidiyor. Yani kaçın kese, kese, kese, kese, kese, samaan করে কই নালে ঠিক আছে তাহলে আরে পতার হই
1: হ্যাঁ
0: জি তাহলে রকম পতার হই এই করে পতার হই যে মগন তিন কি মিস কথা কোন নিয়ে যাও কই সেই করে কথা না নাই যে সব কথা আমি করি যাতে আম কম সাকি যাতে এই যে দেই মারিল না এখন মো মো দরি লাগি মারিল লাগি ওকে আমরা মাথা লাগ দাই করে না সব লোক তাকে সমান করে কই নালে সেই করে দনে
1: એટલે ઈ ઓકિલતી હવે પાઈ કાયતા ગોટેક વિષય આસે કે નોલે સબુદા કો પડવાર હતે બાબુ
0: મે પોસ પોલા પાઈ ગમે કેસ કે ભીને હતે લગા લાગ કે ભીને હતે ઈ બાબુ દુઆમન આજકાલ થોક જરી થંગીટ ગલાની ઓ દરીટ ગલાની સીધા મો સીધા પાઈ ભીને ભીને હતે તા ભીન કે ઇન્ટર સારો કામ કરે છે કે વા
1: હા બાબુ એટલે ઈ ઓકિલતી કરી કે ઈ જી હે છે કે બાબુ તો નદીઓ ના ખ નાઈ દાકા કે નાઈ બોલા રે ઓકિલ હેલે મિતાર આર કાય કાલ કરવા કો છે તા
0: অভিনয় দিন কম বয়সের লোক তুমি পরীক্ষা দেখে ম্যাজিস্ট্রেট যাওয়া হয়েছি কম বয়সের লোক অভিনয় করলে ম্যাজিস্ট্রেট পরীক্ষা আমি চাষ করতে চাইছি আলে আলে
1: আলে
0: ইন্টিগ্রেটেড
1: বলে
0: আমি যেন লোক আমার বয়স হয়ে গেলে সেমন কি পরীক্ষা দেওয়া না পারে
1: আলে আলে আলে
0: হ্যাঁ পিলা পিলা লোক আজকাল অভিনয় লোক আইলে আমি সেমন কি ম্যাজিস্ট্রেট হওয়া হয়েছে কাছে আছে পার্টন করে দিয়ে কাজ করলে
2: সরকার অঙ্কিলাচ্ছে বইলে আর তুই মিশা পাচার মিশা সাটা ফাটার নাই আলে এবে বেল মিশা প্রবল পানি বর্ষার দিন আলে জুচু চুচু
3: চা খন্ডি মাগি দেব কি নাই এলে
2: এদে চা মাগি দিবি পাগড়ি মাগি দিবি যে জুয়া করতা
3: গালু নি ভাই বইনি মার
2: জুয়া।

0: এতবেল যাই শুনে ধারাবাহিক শ্রীমদ ভাগবতর 190 ভাগ কার্যক্রম শুণুচ আকাশবাণী জয়পুর কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 204.5 মিটর তথা 1467 কিলো হর্জ যোগে এফএম রে 103.6 মেগা হর্জ যোগে এবং মোবাইল ফোনর নিউজন এয়ার অ্যাপ মাধ্যমে। আর পরবর্তী কার্যক্রম বিকাশ মন্ত্র রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।
1: প্রচার করুছু আকাশবাণী জয়পুর কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম বিকাশ মন্ত্র, প্রযোজনা মনোজ কুমার পূজারী, উপস্থাপনা বি প্রতিভা পাত্র।